আমির চৈতন্য, টুডু এবং তাঙ্ক সাথী। সন্ধে 7টারে শ্রোতা মঞ্চ, 17:30 প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ। রাতে 8টায় মন কি বাত কার্যক্রমের ওড়িয়া অনুবাদ রিলে করে শুনব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 10টায় হ্যালো আকাশবাণীর পুনঃ প্রসারণ। শুনিলে আজ প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনার কতোটি। আকাশবাণী কেন্দুঝর পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ রিলে করে শুনাছ আকাশবাণী কটক কেন্দ্রর কিছু ক্ষণর বিজ্ঞাপন বিরতি পরে।

0: titles since clinching the Thailand Open in May 2024. Earlier, Sattvik Sairaj and Chirag defeated the world number one South Korean pair of Seo Jeong-jae and Kim Won-ho 21-19-21-18 in the semi-finals yesterday. And now, for a look at today's newspapers, it's over to Tanvi Khurana.
1: Thank you, Shagun. Political developments in Karnataka. CUET retest and TMC leader Abhishek Banerjee mobbed during visit to South. 24 Parganas are the front page stories in most dailies. The Statesman informs Amit Shah on a visit to West Bengal seeks close watch on radicalization centers on border. Newspapers report U.S. Defense Secretary Pete Hegseth describes India as a critical anchor in Indo-Pacific region. Financial Express headlines, India helps maintain balance of power, while the Sunday Express says no China hegemony. Hegseth flags co-production of Javelin anti-tank missile with India. The Tribune informs Vinesh fails to make Asian Games cut, promises to return to the mat. Economic Times says EV sales in fast lane, but Motor Town treads the middle path. Less than half of new launches likely to be electric, as car makers unsure of transition best with multi-powertrain portfolio. Times of India cites Google fined for misdirecting searches to rivals' products. And finally, Times of India in a photo caption, Dhool Andar sweeps Rajasthan. Reports on the massive dust storm that barreled through several parts of Rajasthan, plunging several towns into darkness around 2 p.m. And with that, it's back to you, Shagun.
0: Thank you, Tanvi. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to share his thoughts in Mann Ki Baat program on Akashwani at 11 a.m. today. Defence Minister Rajnath Singh says Indian Navy forced Pakistan Navy to remain confined to its ports during Operation Sindoor. Myanmar's President U Min Aung Hlaing arrives in New Delhi on a five-day visit to India, offers prayers at Mahabodhi Temple in Gaya. Centre notifies levies on exports of petrol, diesel and aviation turbine fuel for fortnight beginning tomorrow. IMD forecasts heavy rainfall over Kerala, Mahi, Tamil Nadu, Puducherry and Karaikal till Wednesday. And in cricket, Gujarat Titans to take on defending champions Royal Challengers Bengaluru in IPL 2026 final in Ahmedabad this evening. And with that, we end the morning news. Have a nice day.
2: আকাশবাণী কেন্দুঝর সময় 8:30 বর্তমান প্রচার করুছু কুনি কুনি পিলাঙ্ক লাগি কার্যক্রম শিশু রাইজ
3: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা সোলার স্থাপন করিবা অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সাবসিডি পান্তু
4: তিনিটা কলেজ রে
5: ব্যস্ত হও না
4: ফিস তো দেখো
6: হে কোন খবর কোন হলো হ্যাঁ
5: ফিস রো টেনশন
6: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে রাস্তা ক্লিয়ার ব্যাংক রু আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব যেউথিরে 4,00,000 টঙ্কা পর্যন্ত নো কোলাটেরাল
4: সিএ কোটি
6: মিঠা আরবিআই কহে
7: কর সঠিক আরম্ভ হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট
8: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি
2: কার্যক্রম শিশু রাইজ প্রযোজনা করিছন্তি অনিতা তির্কি উপস্থাপনারে তুষার সামন্ত

শ্রোতা বন্ধু, সময়ের ইশারে আজ কার্যক্রমক ইট রাখুছু। কার্যক্রমের শেষে আপনার কহি রাখুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 রু 11:30 মধ্যে। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06766258356। টেলিফোন নম্বর পুনি থরে কই রাখুছু, 06766258356।

0: ঘরটা 1970 তৈরি হইছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইতে পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
4: ठीक लागुनी स्कैम भी हेइ पारे एपीके

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্তু, খঞ্জনি ভজন পরিবেশন করিছন্তি বাবাজী চরণ দাস এবং সাথীমানে।

0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মালেস বৈঠকের সহ অধ্যক্ষতা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় দেওয়া সূচনা অনুযায়ী উভয় পক্ষঙ্ মধ্যে প্রতিরক্ষা সুরক্ষা সহযোগ সামরিক দক্ষতা শিল্প সহযোগ বৃদ্ধি আদি বিভিন্ন প্রসঙ্গে মত বিনিময় হব। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কহিছন্তি, প্রযুক্তিবিদ্যা রূপান্তরণর গত 12 বর্ষ মধ্যে ভারত প্রযুক্তিবিদ্যা অনুগামী প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রে নেতৃত্ব নেইপারিছি। দূরদর্শন সম্বাদ বিভাগের এক পোডকাস্ট কার্যক্রমে মন্ত্রী কহিছন্তি, ভারত বিশ্বস্তরের প্রযুক্তিবিদ্যা বিকাশ ক্ষেত্রে অংশগ্রহণ করা সহ নবসৃজন ক্ষেত্রে ভবিষ্যৎ গঠনের সহায়ক হয়ে পারিছি। ডক্টর সিং কহিছন্তি, রাষ্ট্র মহাকাশ আণবিক শক্তি কোয়ান্টম টেকনোলোজি জৈব প্রযুক্তি বিদ্যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বচ্ছ শক্তির উন্নতি দিগে স্বতন্ত্র স্থান বজায় রাখিছে। এইসব ক্ষেত্রর মিলিত ভাবে 2047 বিকশিত ভারত লক্ষ্য পূরণ দিগে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদ্যা ভিত্তিভূমি সৃষ্টি করার আবশ্যকতা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে নিজের মতামত দিয়ে ডক্টর সিং কহিছন্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবে শাসন পরিচালনা স্বাস্থ্য কৃষি যোগাযোগ বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা ক্ষেত্রে রূপান্তরণ পদক্ষেপ গ্রহণ করেপারিছি। সে কহিছন্তি, ভারতের মহাকাশ অর্থনীতি সম্প্রতি প্রায় 9 বিলিয়ন আমেরিকীয় ডলার আকলন করা যাইছি, যাহাকি আগামী দিনের এহাকু অধিক ব্যাপক করা যাই পারিব। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীর। হিমাচল প্রদেশর চম্বা জেলার চুরা সবডিভিজন অন্তর্গত বৈরাগড় সচ পাস কিলর সড়কে গভীর খাত মধ্যকু গোটিয়ে গাড়ি খসি পড়া ফলে 8 জনকর মৃত্যু ঘটিছে। গতকালি মধ্যরাত্রে পর্যটক মানুষ নিয়ে যাওয়া এই কারটি খাত মধ্যকু খসি পড়িথিবা পুলিশ সূচনা দিয়েছে। দুর্ঘটনাস্থলীর সমস্ত 8টি মৃতদেহ উদ্ধার করা যাইছে। মৃতকঙ্ক মধ্যে ছত্তিশগড়ের 7 জন পর্যটক থিবা জানা যাইছে। চীনর দক্ষিণ পশ্চিম অঞ্চলের খনি ভুষুড়া ঘটনায় 5 জনকর মৃত্যু ঘটিছে। ইউনান প্রদেশর বায়ু গ্রামে বেআইন খনি কার্য চালিথিবা বেলে এই দুর্ঘটনা ঘটিছিলা। দুর্ঘটনা সময় 6 জন চাপি হয়ে যাইছিলে। উদ্ধারকারী দল সেমানকু ঘটনাস্থলর উদ্ধার করে চিকিৎসা পাই ডাক্তারখানার ভর্তি করেছিলে। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশন নিকটে এক ব্যবসায়িক কোঠা ভুষুড়া ফলে 5 জনকর মৃত্যু ঘটিছে। গত সন্ধ্যায় ঘটিথিবা এই দুর্ঘটনায় মোট 13 জনক দিল্লি এইমসর জয়প্রকাশ নারায়ণ আপেক্স ট্রমা সেন্টরক চিকিৎসা পাই অণাযাইছিলা। সেমানক মধ্যরু 5 জনক মৃত ঘোষণা করাযাইছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজি ঘটনাস্থল পরিদর্শন করে রিলিফ ও উদ্ধার কার্যর সমীক্ষা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টরে মুখ্যমন্ত্রীঙ্ক কার্যালয় দেইথিবা সূচনা অনুযায়ী উদ্ধারকারী দল গতকালি রাতিরু নিরন্তর কার্য জারি রাখিছন্তি। ঘটনার ম্যাজিস্ট্রেট স্তরীয় তদন্ত লাগি নির্দেশ দিয়া যাইছি। ইউক্রেন পক্ষের রুষ্র শক্তি ভিত্তভূমিকে লক্ষ্য করে রাতিসারে ড্রোন আক্রমণ করা যাইছে। ইউক্রেন রুষ্র ক্রেমলিন নিয়ন্ত্রণাধীন জাফরজিয়া আণবিক শক্তিকেন্দ্র উপরে আক্রমণ করেছিবা সূচনা মিলিছে। রুষ্র রেস্তোব অঞ্চলের গভর্ণর ইউরি স্লিসর কহিছন্তি, প্ল্যান্টর ইন্ধন সংরক্ষণ স্থলী নিকটে আক্রমণ যোগ অগ্নিকাণ্ড ঘটিছিলা। ড্রোন আক্রমণ যোগ সার্তোব কিভ্রে বেসামরিক ভিত্তভূমি ক্ষেত্র মধ্যে নষ্ট হয়েছে। অন্যপক্ষে রুষ্র এই দাবিকে ইউক্রেন খণ্ডন করেছে। রুষ্র আণবিক শক্তি কোম্পানী পক্ষ কুহযাইছে, ড্রোন আক্রমণ যোগ গুরুত্বপূর্ণ স্থলীগুলিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইবোলার আক্রান্ত 5 জনক সুস্থ করা যাইপারিছে বলে পূর্বাঞ্চল কঙ্গোর বুনিয়া প্রদেশ গস্তরে যাইথিবা বিশ্ব স্বাস্থ্য সংগঠনর মুখ্য ঘোষণা করেছন্তি। বিশ্ব স্বাস্থ্য সংগঠন মহানির্দেশক টেড্রস আদনম ঘেব্রিয়াস বুনিয়ারে নূতন ইবোলা চিকিৎসা কেন্দ্র উদ্ঘাটন অবসরে এ ঘোষণা করেছন্তি। ইবোলার সংক্রমণক নিয়ন্ত্রণ করা লাগি সেঠাকার সম্প্রদায়ের প্রমুখ ভূমিকা রয়েছিবা সে কহিছন্তি। বিশ্ব স্বাস্থ্য সংগঠন দেইথিবা সত্যতম রিপোর্ট অনুযায়ী ইবোলার 906 জন সন্দিগ্ধ আক্রান্ত হয়েছিবা বেড়ে 223 জনকর মৃত্যু ঘটিথিবা কুহযাইছে। সেইপরি পড়োশী উগান্ডা কর্তৃপক্ষ পক্ষর ইবোলার 9 জন আক্রান্ত হয়েছিবা এবং জনকর মৃত্যু হয়েছিবা সূচনা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন পক্ষর ইবোলার তুরন্ত পরীক্ষা তুরন্ত স্বাস্থ্যকর্মী নিয়োজন এবং নিরন্তর আবশ্যক চিকিৎসা সেবা যোগাই দেওয়া উপরে গুরুত্ব প্রদান করা যাইছে। খাউটি ব্যাপার বিভাগ পক্ষ আজ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পঞ্জাব হরিয়ানা ଚଣ୍ଡିଗଡ଼ ଏବଂ ଲଦାଖରେ ଆଇନଗତ ମାପ ସମ୍ବନ୍ଧୀୟ ସୁଧାର କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନର ସମୀକ୍ଷା କରାଯାଇଛି। ସମୀକ୍ଷା ବୈଠକରେ ଜନବିଶ୍ୱାସ ଆଇନ 2026 ଏବଂ ନିୟାମକ ସୁଧାର ଉପରେ ଉଚ୍ଚସ୍ତରୀୟ କମିଟିର ସୁପାରିଶକୁ ସରଳ କରିବା ପାଇଁ ଆଲୋଚନା କରାଯାଇଛି। ଖାଉଟି ବ୍ୟାପାର ସଚିବ ନିଧି ଖାରେଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ବୈଠକରେ ଓଜନ ମାପର ନିର୍ମାଣକାରୀ ଡିଲର ଓ ମରାମତି କରୁଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ପଞ୍ଜିକରଣ ଆଧାରିତ ବ୍ୟବସ୍ଥା ସହିତ ପ୍ରଚଳିତ ଲାଇସେନ୍ସ ବ୍ୟବସ୍ଥାକୁ ବଦଳାଯିବା ସମ୍ପର୍କରେ ମୁଖ୍ୟତଃ ଆଲୋଚନା ହୋଇଛି। ହରିୟାଣାର ପଞ୍ଚକୁଲା ଜିଲ୍ଲାର ରାମଗଡ଼ ଅଞ୍ଚଳରେ ଥିବା ପ୍ରତିରକ୍ଷା ଗବେଷଣା ଓ ବିକାଶ ସଂଗଠନର ପ୍ରୟୋଗଶାଳାରେ ଆଜି ଏକ ଉଚ୍ଚ କ୍ଷମତା ସମ୍ପନ୍ନ ବୋମାର ସଫଳତାର ସହ ପରୀକ୍ଷଣ କରାଯାଇଛି। ବରିଷ୍ଠ ବାୟୁସେନା ଅଧିକାରୀଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଟର୍ମିନାଲ ବାଲିଷ୍ଟିକ୍ କ୍ଷେପଣ ଗବେଷଣା ପ୍ରୟୋଗଶାଳାରେ ଏହି ପରୀକ୍ଷଣ କରାଯାଇଥିଲା। ସିଙ୍ଗାପୁର ଓପନ୍ ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟର ଆଜି ପୁରୁଷ ବର୍ଗରେ ଭାରତର ସାତ୍ୱିକ ସାଇରାଜ ରାଙ୍କିରେଡ୍ଡି ଏବଂ ଚିରାଗ ସେଟ୍ଟିଙ୍କ ଯୋଡ଼ି ଫାଇନାଲ୍ରେ ବିଜୟ ହାସଲ କରିଛନ୍ତି। ଏହି ଭାରତୀୟ ଯୋଡ଼ି ଇଣ୍ଡୋନେସିଆର ମହମ୍ମଦ ସୋଏବୁଲ ଫିକ୍ରି ଏବଂ ଫଜର ଆଲଫିଆନ୍ଙ୍କ ଯୋଡ଼ିକୁ 18-21, 21-17 ଏବଂ 21-16 ପରାସ୍ତ କରିଛନ୍ତି। କେନ୍ଦ୍ର ଯୁବ ବ୍ୟାପାର ଓ କ୍ରୀଡ଼ା ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମନସୁଖ ମାଣ୍ଡବ୍ୟ ସିଙ୍ଗାପୁର ଓପନ୍ ସୁପର 750 ଟାଇଟଲ୍ ହାସଲ କରିଥିବା ସାତ୍ୱିକ ସାଇରାଜ ରାଙ୍କିରେଡ୍ଡି ଏବଂ ଚିରାଗ ସେଟ୍ଟିଙ୍କ ଯୋଡ଼ିକୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ର ଚଳିତ ସଂସ୍କରଣର ଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ ଆଉ କିଛି ସମୟ ପରେ ଅହମ୍ମଦାବାଦର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଷ୍ଟାଡିୟମ୍ଠାରେ ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସ ଓ ରୟାଲ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜର୍ସ ବେଙ୍ଗାଲୁରୁ ମଧ୍ୟରେ ହେବ। ରୟାଲ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜର୍ସ ବେଙ୍ଗାଲୁରୁ ଟସ୍ ଜିତି ପ୍ରଥମେ ବୋଲିଂ କରିବାକୁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି। ଉଭୟ ଦଳ ଦ୍ୱିତୀୟ ଆଇପିଏଲ୍ ଟାଇଟଲ୍ ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ, ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରକୋପରୁ ରକ୍ଷା ପାଇବା ଲାଗି ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବାକୁ ଜନସାଧାରଣଙ୍କୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ପରାମର୍ଶ। ଆକାଶବାଣୀର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଓଡ଼ିଶାର ବେଲପଣା ଏବଂ ଆମ୍ବକୁ କଲେ ପ୍ରଶଂସା। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆସନ୍ତାକାଲି ହେବ ଭାରତ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରୀସ୍ତରୀୟ ବୈଠକ। ଭାରତ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ନେତୃତ୍ୱ ନେଇପାରିଛି ବୋଲି କହିଲେ ବିଭାଗୀୟ ମନ୍ତ୍ରୀ। ସିଙ୍ଗାପୁର ଓପନ୍ ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଟାଇଟଲ୍ ହାସଲ କଲେ ଭାରତୀୟ ଯୋଡ଼ି ଏବଂ ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ ଫାଇନାଲ୍ରେ ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସ ବିପକ୍ଷରେ ଟସ୍ ଜିତି ରୟାଲ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜର୍ସ ବାଙ୍ଗାଲୋରର ବୋଲିଂ ନିଷ୍ପତ୍ତି। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
2: ସୁଦୂରରୁ ସଦର, ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର, ଉତ୍ସବ ମହୋତ୍ସବ, ସଭା ସମିତି ସମାରୋହ, ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଓ ଅସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ। ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ସାମ୍ବାଦିକ ବିଶ୍ୱନାଥ ରାଉତ ଓ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ମହେନ୍ଦ୍ର କୁମାର ମାଝି। ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲା ଏରସମା ବ୍ଲକ ଢିଙ୍କିଆ ଅଞ୍ଚଳରେ ଜେଏସ୍ଡବ୍ଲ୍ୟୁ କମ୍ପାନୀ ପକ୍ଷରୁ ନିର୍ମାଣ କରାଯାଉଥିବା ଏକ ବୃହତ ସମନ୍ୱିତ ଇସ୍କାତ ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝି। 1,25,000 କୋଟି ଟଙ୍କା ପୁଞ୍ଜିନିବେଶରେ ନିର୍ମିତ ଏହି ପ୍ରକଳ୍ପର ଅଗ୍ରାଧିକାର ଭିତ୍ତିରେ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କୁ ନିଯୁକ୍ତି ମିଳିବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଏହି ଘୋଷଣାକୁ ଶତପ୍ରତିଶତ କାର୍ଯ୍ୟକାରୀ କରି ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ଅର୍ଥନୈତିକ ଓ ସାମାଜିକ ବିକାଶକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବାକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜେଏସ୍ଡବ୍ଲ୍ୟୁ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେବା ସହ ଏହି ପ୍ରକଳ୍ପରେ ସ୍ଥାନୀୟ ନିଯୁକ୍ତି ପ୍ରକ୍ରିୟାକୁ ସ୍ୱଚ୍ଛତା ସହକାରେ ତଦାରଖ କରିବାକୁ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ଆବଶ୍ୟକ ନିର୍ଦ୍ଦେଶ ଦେବାକୁ ଦୀନଦୟାଲ ପାରାଦ୍ୱୀପ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ୱାର୍କର୍ସ ୟୁନିୟନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିଛି। ଏ ସମ୍ପର୍କରେ ୟୁନିୟନର ସଭାପତି କ୍ଷୀରୋଦଚନ୍ଦ୍ର ପରିଡ଼ା କହିଛନ୍ତି,
3: ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପାରାଦ୍ୱୀପଠାରେ ଜେଏସ୍ଡବ୍ଲ୍ୟୁ ତରଫରୁ ସମନ୍ୱିତ ଇସ୍କାତ ପ୍ରକଳ୍ପର ଆରମ୍ଭ କଲେ ଏବଂ ଏହି ପ୍ରକଳ୍ପରେ ଜିନ୍ଦଲର ଯେ ଅଧ୍ୟକ୍ଷ ସଜ୍ଜନ ଜିନ୍ଦଲ ମହୋଦୟ ସେ ମଧ୍ୟ କିଛି ଏ ଅଞ୍ଚଳରେ ବିକାଶ କରିବା ପାଇଁ ପ୍ରତିଶ୍ରତି ଦେଇଛନ୍ତି ଏବଂ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଏ ଅଞ୍ଚଳର ତିନି ପଞ୍ଚାୟତ ଢିଙ୍କିଆ ନୂଆଗାଁ ଗଡ଼କୁଜଙ୍ଗ ତିନି ପଞ୍ଚାୟତରୁ ଯେପରି ଅଧିକରୁ ଅଧିକ ନିଯୁକ୍ତି ମିଳିବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛନ୍ତି। ତା ସହିତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଯେଉଁ ଜିଲ୍ଲାକୁ ଯାଉଛନ୍ତି ସେଠି 80%ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେବା ପାଇଁ ସେ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛନ୍ତି।
2: ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ଭୋଟର ତାଲିକାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ବା ଏସ୍ଆଇଆର୍ 2026 ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି। ମେ ମାସ 30 ତାରିଖରୁ ଜୁନ୍ ମାସ 28 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏକ ମାସ ଧରି ବିଏଲ୍ଓ ବା ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ଭୋଟରମାନଙ୍କ ଘରକୁ ଘର ଯାଇ 2 ଲେଖାଏଁ ପରିଗଣନା ଫର୍ମ ବାଣ୍ଟିବେ। ପୂରଣ ହୋଇଥିବା ଫର୍ମର ଗୋଟିଏ ନକଲ ବିଏଲ୍ଓ ସଂଗ୍ରହ କରିବେ ଏବଂ ଦ୍ୱିତୀୟ ନକଲରେ ନିଜେ ଦସ୍ତଖତ କରି ଭୋଟରଙ୍କୁ ସ୍ୱୀକୃତିପତ୍ର ଭାବେ ଫେରସ୍ତ କରିବେ, ଯାହାକୁ ଭୋଟରମାନେ ଭବିଷ୍ୟତ ପାଇଁ ସାଇତି ରଖିବେ। ଏହି ପ୍ରକ୍ରିୟାରେ ଜିଲ୍ଲାରେ 974,435 ଜଣ ଭୋଟରଙ୍କ ସଂଶୋଧିତ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରାଯିବ। ଚଳିତ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଦୃଷ୍ଟିରୁ ବିଏଲ୍ଓମାନେ ଭୋଟରମାନଙ୍କ ଘରେ ପୂର୍ବାହ୍ନ 11 ଘଟିକା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ଅପରାହ୍ନ 3 ଘଟିକାରୁ ସନ୍ଧ୍ୟା 7 ଘଟିକା ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥରେ ବସି ଭୋଟରମାନଙ୍କୁ ସହାୟତା କରିବେ। ଯେଉଁମାନଙ୍କର ବୟସ 2026 ଜୁଲାଇ 1 ସୁଦ୍ଧା 18 ବର୍ଷ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଥିବ ସେମାନେ ଭୋଟର ତାଲିକାରେ ସ୍ଥାନ ପାଇବାକୁ ଫର୍ମ 6ରେ ଆବେଦନ କରିପାରିବେ। ଖସଡ଼ା ଭୋଟର ତାଲିକା ଜୁଲାଇ 5 ତାରିଖରେ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ଏ ସଂକ୍ରାନ୍ତ ଦାବି ଓ ଆପତ୍ତିର ନିଷ୍ପତ୍ତି ସେପ୍ଟେମ୍ବର 2 ତାରିଖ ସୁଦ୍ଧା କରାଯିବ ଓ ସେପ୍ଟେମ୍ବର 6 ତାରିଖରେ ଚୂଡ଼ାନ୍ତ ତାଲିକା ପ୍ରକାଶ ପାଇବ। ଜିଲ୍ଲାର 4ଟି ବିଧାନସଭା କ୍ଷେତ୍ରରେ 1026 ଜଣ ବିଏଲ୍ଓ ଓ 105 ଜଣ ବିଏଲ୍ଓ ସୁପରଭାଇଜ

0: শ্রোতা বন্ধু, ওড়িশা সরকারঙ্কর আম কলিকা কার্যক্রম এবং জিলা খনিজ প্রতিষ্ঠান ডিএমএফ পাণ্ঠি সমর্থনরে পরিচালিত হেউথিবা বেলে এহা কেন্দুঝর জিলার বাঁশপাড় ব্লকরে কার্যকারিতার তিন বর্ষ পূরণ করেছি। এই উপলক্ষে কেন্দুঝর অডিটোরিয়াম ঠারে মে 29 তারিখরে এক কার্যক্রম আয়োজিত হয়েছিলা। এই কার্যক্রমরে সরকারী অধিকারী, ডিএমএফ প্রতিনিধিগণ, পঞ্চায়েতরাজ সংস্থার সদস্যবৃন্দ, আইসিডিএস কার্যকর্তা, ক্রেজ কর্মী, যত্নকারী এবং গোষ্ঠী প্রতিনিধিগণ সমেত 300রু ঊর্ধ্ব অংশগ্রহণকারী একত্রিত হয়েছিলে। এই আদ্য শৈশব বিকাশ ও যত্ন আমকলিকা কার্যক্রমর প্রভাব ও অনুভব সম্পর্কে আমকলিকা কেন্দ্র প্রকল্প অধিকারী, বাঁশপাড় ব্লকর সাহারপুর সরপঞ্চ, সমাজসেবী ও আমকলিকা কেন্দ্রর মা ও অভিভাবক মানে সেমানঙ্কর অনুভূতিকু নেই কইতিলে,
1: ওড়িশারে 2022 মাসারে প্রথমে কার্য আরম্ভ করিছিলু জেলা পাণ্ডি প্রতিষ্ঠান সাপোর্টরে এবং জেলা সমাজ কল্যাণ বিভাগর তত্ত্বাবধান প্রদানরে আমি কার্য আরম্ভ করিছিলু, যোথরে কি আমাকে দায়িত্ব যে দিয়া যাইতিলা যে আমি বাঁশপাড় ব্লকরে 150টি আমকলিকা কেন্দ্র খুলিবে, যোথরে কি আমি এনএচএফএস কোর ডাটা তথ্য অনুসারে সেতবেলে বাঁশপাড়ে পাখাপাখি 100রু 36টা পিলা অপপুষ্টির শিকার হচ্ছে। এই অপপুষ্টিকে রোকিবা পাই কি জেলা প্রশাসন গোটে চিন্তা কলে যে যে সারা জেলারে জেলা খনিজ প্রতিষ্ঠান সপোর্টরে 730টা কলিকা কেন্দ্র খুলিবে এবং সেই কলিকা কেন্দ্রে যে পিলামানে অছন্তি কাইনা সরকারঙ্কর তরফরু তো অঙ্গনবাড়ির সুবিধা অছি যেউথিরে কি 3 বর্ষর ঊর্ধ্ব যে শিশু মানে রহুছন্তি 3 বর্ষ 6 বর্ষ শিশু মানুষ

0: আজি তো পার্টি দরকার প্রথমে চ্যাম্পিয়ন সহিত সেলফি উঠাইবা আইডিয়া এইটি পার্টি করিবা চলো পিজ্জা পার্টি ইয়ে চল তো কার্ড ও পিন দে
1: মো কার্ডর ডিটেইলস মু নিজে হি ভরিবি আরবিআই কহে যে নিজর পিন ওটিপি সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু
0: বাই গার্লস কোডে যাওছু শুনি পারলুনি নো শেয়ারিং
1: আরবিআই কহে সচেত হুয়ন্তু সতর্ক রুহন্তু
2: আকাশবাণী কেন্দুঝর বর্তমান শুণন্তু মন কি বাত কার্যক্রমর ওড়িয়া রূপান্তর রিলে করে শুনাছ আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର ସମୟ ବର୍ତ୍ତମାନ ଷ୍ଟୁଡିଓ ଘଡ଼ିରେ ରାତି 10:09। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ଶ୍ରୋତାଙ୍କ ସହିତ ମିଠା ମିଠା ଅନ୍ତରଙ୍ଗ ଆଳାପର କାର୍ଯ୍ୟକ୍ରମ ହାଲୋ ଆକାଶବାଣୀ। କାର୍ଯ୍ୟକ୍ରମଟିକୁ ପ୍ରଯୋଜନ କରିଛନ୍ତି ଅନିତା ତିର୍କି, ଉପସ୍ଥାପନାରେ ଅଛନ୍ତି ଭାସ୍କର ଚନ୍ଦ୍ର ମିଶ୍ର, ବୈଷୟିକ ସହାୟତା ରୋହିତ କୁମାର ମିଶ୍ର ଏବଂ ଦେବରାଜ ସାହୁ।
1: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আপনার মনপসন্দ কার্যক্রম হ্যালো আকাশবাণী।
2: হ্যালো
3: হ্যালো আকাশবাণী।
4: হ্যালো নমস্কার আজ্ঞা।
3: নমস্কার, আপনার পরিচয় দিন্তু।
4: আরে মু আশীর্বাদ মহন্ত সর টাঙ্গিরু কহুতলি আজ্ঞা।
3: কেমিতি অছন্তি ভাই?
4: ভাল আছি।
3: আমার এই কার্যক্রম কেতে বর্ষ
4: অলগা কিছু কার্যক্রম শুনে কি না শুনে কিন্তু আলো আকাশবাণী কার্যক্রম বেশি শুনে।
3: কার্যক্রম কু এতে তো আপনার ভালো পাচ্ছেন, কহিলে বি আপন যে কার্যক্রম আপনার শুনন্তু কি না শুনন্তু এই কার্যক্রম কু শুনন্তি। কেতে বর্ষ হলানি আমার এই আকাশবাণী সহ আপনি জড়ি হইছেন, এই কার্যক্রম সহ জড়ি হইছেন?
4: আর আপনি বিশ্বাস যাবেন, যেত ছোট থাকি পড়ুলা সময় আজ্ঞা, মানে সেতবে আমি রেডিও শুণুলু আজ্ঞা, ব্যাটেরি যে আমার তিনটা চারটা লাগুছিল ব্যাটেরি, সেই ব্যাটেরি পকাইকি আমি সেতবে রেডিও শুণুলু আজ্ঞা। তাপরে এই তো ধীরে ধীরে যুগ বদলিলা, যুগ অনুসারে মোবাইল ইয়ে ডাইরেক্ট শুনা হচ্ছে, আর অসুবিধা কিছু সেমি হোক আজ্ঞা, পকেট মাধ্যমে শুনা হচ্ছে।
3: বহুত দিন হলানি কার্যক্রম শুণুছেন, রেডিও সহ আপনি জড়ি হইকি অনেক, যেতবে সব কিছু মিডিয়া নথিলা সেতবে রেডিও কেবল থিলা।
4: আর বেশি করে সকালে আমার যে অনুচিন্তারা বাজে সেইটা বেশি শুনে আজ্ঞা, 5 মিনিট সেই যে বাজে অনুচিন্তা সেটা টিকে ভালো লাগে আজ্ঞা। মু তো আমার যেটা কয়া কথা কইদেলি সেটা, আপনার সমস্ত সদস্য টিম ভালরে থাকতে, মু ভালরে অছি আজ্ঞা। আর গীত গীত অনুরোধ করছি
3: আজ্ঞা,
4: গীত টি হচ্ছে আমার গোটে ভজনর দেখে কন্যাই গর্থর পিতিলা গাই লড়াধারা, মানে কোন এই গীতটা গোটে অছি ভজন আজ্ঞা। পরিবারক টিকে ডেডিকেট করতে যাই, মো স্ত্রী কু মো ঝিও মানুষ ডেডিকেট করতে যাই, আর যেটি শ্রোতা শুণুছি
3: আজ্ঞা। আপন পরিবার সদস্য মানক না কো নান্তি?
4: মো পরিবার সদস্য রা স্বর্ণলতা, মো স্ত্রী আজ্ঞা, আর মো তিন ঝিও হলা অর্পিতা, স্মৃতি রেখা, রূপালী আজ্ঞা। আর এই গীতটি আপনার বি বেশি ডেডিকেট করছি আজ্ঞা।
3: আচ্ছা আচ্ছা, আপনার বহুত বহুত ধন্যবাদ। আপনার যে ডেডিকেট করা চাইছেন সমস্ত আমি ডেডিকেট করে দেছু, আপনার শুনেছু আপনার মন পছন্দ এই গীত।
4: নমস্কার
3: নমস্কার।

0: শ্রোতা বন্ধু, সময়ের ইশারে আজ কার্যক্রম ইট রকুছু। কার্যক্রম শেষে আপনার কহি রকুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 রু 11:30 মধ্যে। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06766258356। টেলিফোন নম্বর পুনি থরে কই রকুছু 06766258356। আউ গোটিয়ে কথা মধ্যে আমি কই রকুছু, যে শ্রোতাবন্ধু মানে এই সপ্তাহে আমাকে এই কার্যক্রমক টেলিফোন করে সে তিন মাস ব্যবধানে এই কার্যক্রমে সামিল হওয়া আমি অনুরোধ করুছু। তবে কার্যক্রমর পরিসরর এটি দিয়ন্তু বিদায়, নমস্কার।
1: শুনিলে হ্যালো আকাশবাণী কার্যক্রম। কার্যক্রমটিকে প্রযোজনা করেছিলেন অনিতা তির্কি, উপস্থাপনার থিলে ভাস্কর চন্দ্র মিশ্র, বৈষয়িক সহায়তা রোহিত কুমার মিশ্র এবং দেবরাজ সাহু। আকাশবাণী কেন্দুঝর। বর্তমান শুনন্তু হিন্দি এবং ইংরাজি সম্বাদ রিলেকরি শুনাউছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।